0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের FM এর 101.7 মেগাহার্জে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি চম্পা বক্সি, সঙ্গে সাথী
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন চারিদিকে নীল আকাশ, সাদা মেঘের খেলা আর কাশফুলের দোলা, সত্যি যেন মায়ের আগমনের সুর চারিদিকে আমরা শুনতে পাচ্ছি। ত্রিশূল ধারিণী মাঝি কতই রূপ সাজে, বাপের ঘরে আসে চারটি দিনের তরে, মা গো মাটির প্রদীপ জ্বালিয়ে রাখব ঘরে ঘরে, দুর্গা দুচোখ বে কাঁদে শুধু পুজোর কটা দিন, জন্ম যেথায় হলো বটে হলাম আমরা পর, নারীর কি নেই কোনো আপন ঘর, যে নারীকে আজ আমরা পুজো করছি দেবী রূপে, মানুষ যখন হলো নারী চাপিয়ে দিলে রীতিনীতি, যতই নারী ধরো খড়গ করব তোমায় পর, এ কেমন নারী পেল বর, ত্রিশূল ধরে লড়াই করে দেবী দুর্গা পেল তিন দেবতার বর, শত্রুদের বধ করে দেবী আনলে অমৃত সুধা, মিটল দেবকুলের ক্ষুধা, যে নারী তৈরি করল পরিবার সেই নারীর কেন হলো না একটি একেবারে আপন ঘর, যেখানে কেউ বলবে না কুপর, মা গো এবার দেখি তুই বিচার একটু কর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ বিবিধ ভারতী স্থাপনা দিবস, বেতারের তরঙ্গে ভেসে আসে গান, সুরে সুরে জাগে প্রাণ, বিবিধ ভারতী স্মৃতির সাথী, সংস্কৃতির এক অমূল্য রীতি, তাই তো আমরা আনন্দে মাতি। বিবিধ ভারতীর আজকের এই 3 অক্টোবর স্থাপনা দিবসের বিশেষ দিনে ভারতীয় দীর্ঘ পথ চলাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আশা করি আগামী দিনেও এই ঐতিহ্যবাহী মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সঙ্গীত ও সংস্কৃতির বার্তা পৌঁছে দেবে। 1957 সালের 3 অক্টোবর এই পরিষেবা যাত্রা শুরু করে। বিবিধ ভারতী শুধু একটি রেডিও চ্যানেল নয়, এটি ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত ও বিনোদনের এক সুন্দর ঐতিহ্য বটে। একটা সময় ছিল রেডিওর সামনে বসে মানুষ গান শুনত, নাটকও শুনত, বিভিন্ন অনুষ্ঠানে প্রাণের থেকে উপভোগ করত। বিশেষ করে হিন্দি গানকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিবিধ ভারতী। সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন হলেও বিবিধ ভারতীয় জনপ্রিয়তা ও সংস্কৃতির গুরুত্ব আজও অটুট। আজ আমরা স্মরণ করছি বিবিধ ভারতীর প্রতিষ্ঠা দিবস, ভারতীয় দীর্ঘ পথ চলাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আশা করি আগামী দিনেও এই ঐতিহ্যবাহী মাধ্যম সঙ্গীত ও সংস্কৃতির বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। শ্রোতা বন্ধু, এখন চর্চার বিষয় হল বিশ্ব পশু সংরক্ষণ দিবস। বিশ্ব পশু সংরক্ষণ দিবস আমাদের মনে করে দেয় যে পৃথিবী শুধুই মানুষের নয়, পৃথিবী সকল প্রাণীর। বাঘ, হাতি, হরিণ, পাখি, কুকুর, বিড়াল ইত্যাদি প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আজ বন ধ্বংস, পরিবেশ দূষণ, শিকার ও মানুষের নানা কর্মকাণ্ডের কারণে বহু বহু পশু পাখি বিপদের মুখে, অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে। তাই আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে প্রাণী বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে কিন্তু মানুষও বাঁচবে। তাই আমাদের উচিত পশু পাখির প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো, অকারণে কোনো প্রাণীকে আঘাত না করা, বন ও জলাশয় নষ্ট না করা, বন্যপ্রাণী শিকার বা পাচার সম্পর্কে জানতে পারলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনি খবর দেবেন। আমরা প্রতিজ্ঞা করি, আসুন না জীবের প্রতি দয়া করিব, প্রকৃতিকে ভালোবাসব, বন্য প্রাণীকে রক্ষা করব, সবুজ পৃথিবী গড়ে তুলব। আসলেই পশু পাখি আমাদের পরম বন্ধু, তাদের রক্ষা আমাদের দায়িত্ব। আর প্রাণের প্রতি ভালোবাসা হোক সুন্দর পৃথিবীর অঙ্গীকার। আর এই ফাঁকে আমরা শুনে নেব একটা সুন্দর সঙ্গীত, আসুন।

শ্রোতা বন্ধু, শুনছিলেন বাংলা আধুনিক গান কণ্ঠে শ্রেয়া ঘোষাল। উনিশ শতকের বাংলা নবজাগরণের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলী। সেকালের রক্ষণশীল সমাজ ব্যবস্থার মতো বাধা বিপত্তি উপেক্ষা পার করে তিনি শিক্ষা, চিকিৎসা ও নারী অধিকার আন্দোলনে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন। তিনি ব্রিটিশ ভারতের প্রথম নারী স্নাতক এবং দক্ষিণ এশিয়ার প্রথম কর্মক্ষম নারী চিকিৎসক, যিনি চিকিৎসা বিজ্ঞান ও নারী ক্ষমতায়নে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ইতিহাস বদলে দেওয়া এক নারী ছিলেন। চিকিৎসার ক্ষেত্রে ওনার অবদান ছিল, তিনি 1886 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যার ওপর ডিগ্রি লাভ করেন। 1892 সালে ইউরোপে যান এবং স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে যৌথভাবে LRCS এবং GFPS ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি সফলভাবে চিকিৎসা পেশা পরিচালনা করেন এবং নারী স্বাস্থ্য সেবায় বিশেষ ভূমিকা রাখেন। শ্রমিক অধিকার রক্ষার জন্য তিনি বিহার ও উড়িষ্যার কয়লাখনি এলাকার নারী শ্রমিকদের অমানবিক কাজের পরিস্থিতি পরিদর্শনে সরকারি কমিটিতে কাজ করেন এবং তাদের অধিকার ও কাজের পরিবেশ উন্নত করতে সোচ্চার হন। 1990 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম নারী বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি আজীবন সমাজে নারীদের সমান অধিকার, শিক্ষা ও স্বনির্ভরতার পক্ষে লড়াই করে গেছেন। তার চিকিৎসা পেশায় সফল হওয়া কলকাতা মেডিকেল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে ভবিষ্যৎ নারীদের জন্য

আজ জিতিয়া পুজো, অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেক মায়েদের। এই জিতিয়া পুজো আসলে মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে পালন করেন। এই ব্রত বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে প্রচলিত। জিতিয়া ব্রতের সঙ্গে জিমুত বাহনের একটি কাহিনী জড়িত আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জিমুত বাহন নিজের জীবন উৎসর্গ করে এক মায়ের সন্তানকে রক্ষা করেছিলেন। তার আত্মত্যাগ ও মাতৃ স্নেহের স্মরণেই এই ব্রতের প্রচলন শুরু হয়। মায়েরা ভোর থেকে উপবাস পালন করেন এবং জিমুত বাহনের পূজা করেন, সন্তানদের মঙ্গল কামনা প্রার্থনা করেন। সন্তান থাকুক সুস্থ, দীর্ঘ হোক আয়ু, মায়ের আশীর্বাদে ভরে উঠুক তার জীবন ও হৃদয়। জিতিয়া পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মায়ের ভালোবাসা, ত্যাগ এবং সন্তানের প্রতি গভীর আশীর্বাদের প্রতীক। আবারও বলি সকল মায়েদের জিতিয়া পুজোর অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, আমাদের বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, আমাদের ব্যবহার কিন্তু নিজের প্রয়োজনের অতিরিক্ত করা উচিত না, কারণ আমাদের প্রকৃতিকে নির্মূল রাখতে গেলে এসবের দিকে আমাদের নজর রাখতে হবে। আর প্রকৃতি ভারসাম্যহীন হলে, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সেটা কিন্তু মানুষ হয়ে আমরা সামাল দিতে পারবো না। তাই প্রত্যেকের কাছে এটাও অনুরোধ, প্রত্যেকে গাছ লাগান, প্রাণ বাঁচান। এতে প্রাণীকুলও রক্ষা পাবে, মানুষ প্রাণীকুল দুজনেই হাত ধরে সুস্থভাবে দীর্ঘায়ু নিয়ে বাঁচতে পারবে। এর জন্য নদী নালা এগুলোতেও নোংরা আবর্জনা ফেলবেন না। যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা এই অভ্যাস আমাদের প্রত্যেককে ত্যাগ করতে হবে। আর আমাদের নিজের ঘর এবং ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, তাই কি না? আর একটা কথা, যে বয়স্ক মানুষ তাদেরকে ভারী মনে করবেন না। তাই অনুভব, আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া মমতা, নির্ভরতা এই শব্দগুলি বাদ দিয়ে কিন্তু জীবন সত্যি চলে কে? চলে না। তাই বৃদ্ধ বৃদ্ধাদের আবর্জনা মনে না করে, তাদের বৃদ্ধাশ্রমে ফেলে না রেখে, এতদিন ধরে তাদের করা সংসারে যেমন মর্যাদা ছিল তেমনভাবে ঘরেই রাখুন, ভালোবাসা যত্ন দিয়ে। এটাই কি আমাদের কর্তব্য নয়? পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রেও তাদের আশীর্বাদ, স্নেহ এগুলো কিন্তু খুবই প্রয়োজন। তা না হলে দাদু ঠাকুমা মাসি পিসি এই সকল সম্পর্কগুলো একদম মুছে যাবে। তাই সম্পর্ক গড়ে রাখার কিন্তু দায়িত্ব আমাদের সকলের। এই ফাঁকে আসুন আমরা শুনে নিই আর একটা আধুনিক সঙ্গীত।

0: শ্রোতা বন্ধু, হাতে আমাদের আর সময় নেই। আজকের মতো বাংলা সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সি, সঙ্গে সাথে
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার।